আমি হাকির জুন আং দি, জুন আং দি আং দি, জুন আং দি রুংরি সি, জুন আং দি রুংরি বাংজির যারা মুখী সেরাখো ইসি আরিত আজাই দি মোনাং।

ধীরি আরুণ আরিন্দি লোনাঙ্কাহুমরি থারে পেনসামি সি লোনাঙ্কাহুমরি সি আরুণচে সাম্পি নি সোদেশি কালা সেং লং আ

জং নং তুম দেজির জারাখি নং হাং দাম নন্তি রিজুং আলং লং লুতি তিং কং নাং বার নন হা হা পুরা নাং কানন জানন দেলুন সেদো আলং লুন সে আংনু লে হো দায় নন হো দায় দেতেন আই সারন সারনন বা তাই কি থম থম তা এ হা এ হা।

এ হা হা হা নি সুদেশি কালা সেং লং আপর কে সেং প্রেং মুন তাজং কার ভিকে দু কক এ পোরম কাথি কে কান সাওয়া আরন নাং জি দেকি তুং আলাং পং নাং জি দেব লো আলাং পং হাং দাম নন্তি রিজুং আলং নাং তুম দে জির জার আখি নং লং লো তে তিং কং নাং বার নন হা হা পুরা নাং কানন যা নন দে লুন সে দো আলং লুন সে আংনু লে হো দায় নন হো দায় দে পেন আই সারন সারনন বা তাই কে থম থম তা এ হা হা হা এ হা হা হা

0: আয়, আমার লোকপিয়ন আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: ফ্রিকোয়েন্সি মডুলেশন 100.2 মেগাহার্টজ পর আকাশবাণী কাজ আপন কেন্দ্র হে দোস্ত আই আপ শুনতে হ্যাঁ কুকি কার্যক্রম মে আজ কুছ কুকি ভক্তি গীত খুব খনে হ্যাংনা আর উনকে সাথিও কে আওয়াজ মে।